আপর চকসি রেডিও নাঙ্কার জিদুন কেডো আনারাত আফান নেলি হুনমন রংহাং পে কারডম নাংপা জিরসি পিনিকে চেংসে ট্রান্সমিশন ইংপু পনিগল পিনিকে পাই পাই নিফাই ক্রেসের ক্যাপ থেলাং আর্নি জাইমেকে বাংলাকে এফ এম প্যানা লংপেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন্টা নাংলিতুম আকাশবাণী ডিফু স্টেশন আজাইমেক আর জিলং একজে পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে ডেঙাতুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি রাখি তেরাংপি লাপেন বাংফু বাংফি কেপন কেবানা সাই কেক্লেমা বাংলাকে সনসিরাম টিসো

pinia sarlam the arjulong ikji porphai throkra minute plike karbilun bari malun arjulong ikji porphai throksi dilhi pen kapachita hindia lampen birta arjulong ikji porphai throksi ra minute pho por dilhi pen le thot kapachita english lampen birta arjulong ikji porphai throksi ra minute kep por kicho na jai mek ang denga long pen photography ka choklem pen ali ke long putha chihu chipo nang litum arjulong ikji porphai throksi ra minute plik kep por lun chito arjulong ikji porphai ner ke dilhi pen kapachita samachar prabhat mate hindi alam pen birta arjulong ikji porphai ner ke bra minute krep ho apor dilhi pen le thot kapachita english alam pen birta arjulong ikji porphai ner ke bra minute thom ke karbilir mialun arjulong ikji porphai sir ke puar anchalik battery mate guwahati pen kapachita আসামি জালাম পেন বিরতা আরজুলং ইকজি পরফাই সিরকেবরা মিনিট ক্রেপো হিন্দি লামার জানালুন আরজুলং ইকজি পরফাই সিরকেবরা মিনিট প্লি কেবরা ফ ইংলিশ আলুন জির আরজুলং ইকজি পরফাই কেবরা মিনিট ক্রেপো লাম জির আংডেং আলং পেন চিহু চিপুত আজামেক আরজুলং ইকজি পরফাই কেবরা মিনিট থম কেব লামকান আরজুলং ইকজি পরফাই ক্রেসি নীলিলাম জির আরজুলং ইকজি আদুন্থু সোয়ারলো আসে আংটং আং দেং আলং পেন চিহু চিপুত আজাই মেক আরজুলং ইকজি পরফাই ক্রেসি রা মিনিট থম কেব আপর মুম্বাই পেন কাপাচিটাক বিবিধ ভারতী আজাই মেক আরজুলং ইকজি পরফাই হিনি দিল্লি পেন কাপাচিটাক ইংলিশ আলাম পেন বিরতা আরজুলং ইকজি পরফাই হিনি রা মিনিট ক্রেপ হ দোপাহের সমাচার দিল্লি পেন কাপাচিটা হিন্দি আলাম পেন বিরতা আরজুলং ইকজি পরফাই হিনি রা মিনিট থম কেম মুম্বাই পেন কাপাচিটা বিবিধ ভারতী আজাই মেক আরজুলং ইকজি পরফাই কে থম রা মিনিট প্লি কেব রা ফ পর গুয়াহাটি পেন কাপাচিটা কার্বি আজাই মেক আরজুলং ইকজি পরফাই প্লি রা মিনিট থম কেব আপর ডিমাসা লিরমিয়ালুন আরজুলং ইকজি পরফাই প্লি রা মিনিট প্লি কেব রা ফ অপর বড়ো লিরমিয়ালুন আরজুলং ইকজি পরফাই ফ পর রংরূপ আজাই মেক আং ডেং আলং পেন চিহু চিপুত আরজুলং ইকজি পরফাই ফ রা মিনিট থম কেব আপর পিনিয়া সারলাম থে আরজুলং ইকজি পরফাই ফ রা মিনিট থম কেব রা ইসি কার্বিলুন বারিমালুন আরজুলং ইকজি পিনি কপিপি আজাই মেক্সি কে রড কে পার জিজি মা ফুটাকে লাপো আনলে চেথানিক চলনা নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক রা মিনিট ফ আপর চকাই কাইল লসিনাং লিতুম দিল্লি পেন কাপাচিটা ইংলিশ আলাম পেন বিরতা আরজিলং ইকপো

Aprang si radio channel karju arat atum do ana phan nili hin pen kardom paji riglo kardom nili nili tum arong alam the aputhak masap so than pon intu nili tum arong isi rong so so lapen ki ong dung chuti ki arat si ke do ke ong lapen arni asai kachong dat pen si কিছু আদন ফুসি কে অং সাই আং দেং লাকে কমানে হেম কিকিম আমিস্ত্রি কমানে হেংপি কেরেট কেসয় আমিস্ত্রি আনপারটা সাই কাতি কি লাকে আদন ফুটিন তা দরেব আসনসি সাই কাতি কি আং দেং আলং লাকে আপ্রাংসি মাতে নম্বর ওয়ান কে শখ কাতিকি লাপেন নম্বর হিনি লাগে আর ফে কাতিকি লাপেন নম্বর কে থম লাগে বারি বিথুং আলং কবি কাছে এ কাছে সম পেন ইসি আলি কেলং

0: লাপানা পর্ণাং ইতুম রবি সিং তারো কে থানালাম জির নিতুম আরং আসন আসন কাটিকি আফুথা আর জুহিগলং তাংল লাকে আকাশবাণী ডিফু এসন কে পাচিনি আলাম আর জুহিগ থাং নং ইতুম জংসে কাছুন ইংরি আলুন জির আর জু ইংটুং পুলোতে আলম বিলমাজাই মেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইংন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9478800858 আলম বিলম আজাই মেকে ইরোই আলং বাতাই হিনি সে রট পার্জুচন লাকে ভমকুরুয়ার নিয়াদা পরফাই নের ক্যাবরা মিনিথম ক্যাব লাপেন আজও পরফাই সির ক্যাবরা মিনিথম ক্যাব আপর কেনাং সটকে পাচিনি আলাম জিরকে লাপান একজন ল নাংলিতুম জাইমে কার্জিলং বম লাকে আকাশবাণী ডিপো স্টেশন আলং প্যান নরাদুন্থু পিনি আসার লামথে আর জুই থা পিনিয়া সারলাম থে লাগে চিটুং আসো লাংবি গেলো মাতে নিং কে হ্যাং আকাম কে তয় লামথে কেমান চিটুং কে লাঙার লো হেলো আহেম লাঙার লো কেলো দাম পোলোতে আহেম কাচিলে আটেং লাসে চিটুং আফান লাংবি লং লোফলরা পাসুং পাসুং নাং পুপে লাকে আনিং কে হ্যাং আকামলো লাসন সে মনিরা তুমতা মানে আফান আনিং কে হ্যাং আকামলে তৈলোতে আনিং আরং পোপু আলামথে লাসে সার পালাম থে ল চিটুং আসো লাংবি গেলো মাতে নিং কে হ্যাং আকাম কে তয় পিনি আসারলাম থেকে লাপো আনিক ফেনল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রকরা মিনিট ফ্লিকেপ আপর প্লেং টাংল লাসিনন দুন্থু কার্বিলুন বারি মাংডেং আলং পেন আফ্রাংসি আলুন আর্জুইক সেনাং জন তেরন কিলুন আলুন আলাংলি কিলুন জি আলুনকে আদামাসার আরলসো কেহাং আংডেং ইংকুং ইসি আলুন আর জি ইক সেনাং লাবাংস আলুন
1: আদা মাসার কাছে হুত চেং নাত নাত ইংকুং সিসি অং ইং তুম হুত পাপ্রাং পো আনসি মেলিন তুমছে থাক দুন পো ইংকুং সিসি
2: জো ফাং লিন পেন ক্লির মে নন সিং

0: ধান গেল?
1: লাপান আপনার লিতুম জন তেরন কিলোন আলুন আদা মাসার আরলসু কে হ্যাং আংদিং ইংকুং ইসে আলুন আর জুইক লং টাংলং আদুন্থ আলুন আর জুইক সেনাং সিনর রংফার কিলোন আলুন আলাংলি কিলোন জি আলুন কে বং ওই আলুন আর জুইক সেনাং সিনর রংফার কিলুন লাবাংস আলুন।

0: Teh halam bangso ke ceng siahut. Nang li penangan akhrot pati tanangkop. Ante nang li jongjong tong halam bangso adhim ka khrot loma matan te ka frekin pen nang li don nang li rap mane jer pujer pesan nang kerap dona bangdom.
1: Da bang ke jasbet bang chipatri bigan li jongjong lo. Stame lang li pin purpon ve nang kok lo dang li ni li. Ning je the bang lang li jibon teron lang li kamera pin na auto no direction pin nang pidon lo. Lai hui bang ke ni li hin pen pinilo pen ala so film kabon da bon nili tum jirpo bang thom do hosur
0: kala
1: an pen nili bang ke la dihna hi na sab sub prab no pen director anam direction anam pen camera anam bang ke alang li jiwan teron no pen editor dola alang jiro wearing tip la bang thom chirap sin nili tum hosur bang ceng lo
0: hala bang so hut isiala ma jan pak lang phan ko pon estimate ko pon a budget na le tum claim lo
1: nili tum bang ke দিনে নতুন তা কম রেপত আমার সে নীল তোমাকে বাজেট বাংকে কম হেক হসত তামে কি পালাং মিশন জীবনকে উনানি বড়
0: কলাম কলাম কলাম ইলি কার্বি অ্যাক্টর অ্যাক্ট্রেস তো মো বাংকে আফ্রাং পেলে কে চার্লি মেক এট লাপুসন ট্রেনিং কে তো পুটা কালি আতে আলাং লি তোমা ফান নাংলি লাপুসন আ ডাইরেকশন কে পিয়া হুত লাপুসন কে প্রোডিউস হুত লাকা দো কাবে হুত কে ক্লেম্পন হা পাচুন পিনান লাবাংসো চিকিমো মেমে মাতে হালা বাং সালাম কাইতা নাং লিলিন দু এ লা পুসন দোমা আকে সুং কে বয় হুত লাপেন কে থান কে পারে হুত লাপেন প্রোডাকশন হুত
1: ই সন মাং কে নিলি অ্যাক্টর অ্যাক্ট্রেস কাডু গুই স্তা মে হেদি কে থান গাং তো লাম কে পুডু ইসে কি সুং দো কার ডিরেক্টর ডিরেক্টর তো মান বনা প্রোডিউসার তো মান না সালাং লি তুম ইসে ক্রিয়েটিভ মাইন্ড বাং আবিদেরা জয়েন নিলি তুম আপোর্ট চোরে রে সাপোর্ট চোরে রে জয়েন হেদি নিলি তুম দিহিন পিনি কি সুং দা নাং দু কক তিতি আসে অ্যাক্টর অ্যাক্ট্রেস তো মানে মে সে ক্রিয়েটিভ মাইন্ড দো নাই
0: কলা
1: এক ডিরেকশন পিপল আলাং দি ডিরেক্টর বাং সন সিয়া সেন্টেন্স আমি পিস তো মেলাং দি তুম কি ডিরেকশন কো সন আমি থাং মাতা ক্রিয়েট পন ঠিক নেই
0: আহ কলাম তান্তে না লাগে ইনু কাছে পারজান কিলো নে কান্তা কা ঠিক সারা বাং ফু রাত না চিনি ল সঞ্জিত তক বি বলো তান্তে নন মাতা পেনা আনা লাবার জান লং কে ঠিক লং জি লাপেন কে রাত তুম তা চিনি জি তান্তে তক বি কে হাই নাংলিকে ইনুর একটর মাতে ইনুর কাছে পারজানকে ঠেক সারা বাং ফু নাংলি কাছে পারজন চেং আর লামার জান গুপিল
1: লিচ পারজান নন চেং আর লামার জান মাংকে আহক গান হন পহেন না
0: হালা বাং সুর নাংলি এ কপিয়া ক্যারেক্টার সিগেন কুপুসন সিগে কে পারজান নন
1: হালা সুর বাংকে নীলি বাংকে লিট রোল হেডি পেন ইনুর অদা দূর কি মেসেন সুসন ক্যারেক্টার আর রোল বাস নীলি চে পারজান না
0: আতে হালা বংশ আলামার জান নালে কে চপান নালে নিং চিং সামলম
1: আ নেলি নিং কিছু পার জান চিং লোক মা সব নেলি নিং চিং সাম দো কি দো স্তামে কে ক্লেম নাই কিপা মেসে নাই আন মা কে নেলি ঠেক ঠেদেল হস পেন আপ্রামে তা নেলি ড্রামা পনো লুন কান স্তামে নেলি ক্লেম ক্লে দা জয়নে মা দি আনো ইদেল
0: আতে লা একটর পুলোতে কি লুন কে কান তা ঠেক সেরা জি হালা রার পান্দা পালাং মে বেস না জি কালিমা দি
1: ক্লা
0: তাতে নাংলি লাপুসন কোনার পাশে কে চার লিল
1: নীলি বাংকে আপ্রাম চার্লি মেক বাং গাবি সেমে হুদা হল আবাং সুহুত আলাংলি জীবন তেরন সে নীলি ফানাং থান পারে পন বম ল আপেন আজ নাড় সেমে আলাংলি সে নীলি দুম দুক কসম ল আলাংলি থান পন বম পারে পন বম বসে চার্লি দুম বম ল
0: আতে আদুন আদুন থু আলামর জান বাং কল ল
1: আদুন থু বাংকে কপাই পো
0: হালা দাগ বাংকে নাংলি
1: হালা দাগ বাংকে নিলি বা নে লসন সাপোর্টিং রোল আহিস হিসাব আসাব সো দুরুন চম মাস বনবে স্তামে কি প্রোডিউস বাংকে নিলি সি প্রোডিউস ল সো ফিল্ম সামে ডিরেকশন পি বাংকে আলাংলি জীবন তেরন হেন
0: আহ হকলম ল আন্তা লাপাং সো ফিকে
1: সো বাং আফি বাংকে নন শুটিং সুলিবম ল বাংকে লা মোহর কেনে বাং এন বম ল লামচাক পো আফলি
0: লা বাং রাত লং পকলাং ল মা
1: লা সো বাংকে নন তাংতি তাংতে ইক চেলা
0: আতে লা কে তাংতে লাং আলা মরজান আফ্রাং পেন হিনি আলং পেন পাংবার দাম লিপু তাংতে নন লা বাং মি মুচো জি বুসনা লিং মাথা মা
1: আলা হিনি পেন ফান্তে লা বাং কে নন মান নিং চি থে বাং কে মি উপু পুসি নিং চি থে ল
0: আথে আথে আলাম কে কপি ল
1: আথে দা বাং কে ইসি পাবলিক ফান মেসেজ ল জার ল দা বাং কে ক্যামেরা পুনো ডিরেকশন পুনো কি মে সাই দিল যে একটর একট্রেস তুমি কি ঠেক কেরে তুমি সাই দিল স্টোরি বাং না জুমিও ওটা
0: কপি সিকে মাং নামলো বিনং এর বাংকে
1: বিনং এর বাংকে দা বাংকে পুপু কটে এং বং হয়

0: चिलंग से लेट के हटांग पो लसो मिसेस
1: मेपिक जी एरा तुम
0: सुनो
1: ता तुवार चोलांग पो तुवार चोलांग डिंग असों से गितो पोला बंसो आला मर्जा ना फन तंग ते पुथोत नाली हिन पेन प्रोड्यूसर आला म तेंग पेन लपेन प्रोड्यूसर आ तेंग पेन लपेन एक्टर आ तेंग पेन पुथोत नाली के मांग थु आमांग बांग को पुसन लो नन के बांग बम लांग पोर हुत
0: नन के बांग जी बम पर नील की मांग के नील तुम ला लमचक फिल्म नन के सिमार बांग के नील तुम इसी कमिटी असन से से असी ला नील तुम बांग प्रिल जीवन तेरन रोवेल इंकी पेन जेसों तेरांग पो पेन नील जोंग जोंग संजी तक भी असो फिल्म कि चेंग माने चेंग डेट फिन अफी नो नील तुम सीरियल चेंग थुई पो सो सीरियल बांग के नील तुम लकी बोल लाइन नो पैसे लो दुन जी
1: मेपिक मेपिक लम जिलो ए तो पिया के है अनते कफे कफे का लमर जन लोंग लांगनम ले पुतंग ते आहोग लम ते मा लमर जन के कफे कफे का हिंदू आ झागलम के एक नेक में मे आइस्ट्री द मोड या तो मोड दो आ के के चोक जे थेंग द पुसन दो आ झाग बंग के नॉन कॉपी मा रात डेट इर तुम लोंग लोंग रेलम नाइ क्लांग बो मर जन हाला हिसी के पकलांग जन के हांग बंग दो तांते नांगली के पकलांग आला मर जन आना बंग के निंगका चे दोक निंगका चिंग साम মতে লাভ স্টোরি লাপসন মানে সোশ্যাল ফিল্ম মাকে পাকলাং টু মা মাতাংতে নাংলি ইসি হালা কাছে চক কাছে থেং লাপসন আর ক্লেম যে বাংসে কলম মাসে নাংলি কে হাংলো নাংলে
0: এনেই বাংকে বা কমার্শিয়াল ফানকে আসুন কাছে চক কাছে সেং কেছে থ্যাং পুনয় এ কাংনাই খান মি কাদু গুই তাকে নাংস দেতি উপেন পুবম সন ইসি এথিম মেসেজ লারা ফানি পি হে সোশ্যাল ফিল্ম পুস্তং পুপুনে হেদি
1: কলাং
0: আসুন মেসেজ কি পি ইসি মেসেজ দো পেন হেদি লানন ইলি তুম কি দু কে বয় দা কারবেং লং রাত তুম ফান সনসি পাকলাং তু
1: আহগলাম কারবেং লং লত পেনাং আন লামারজান ক্লাং লো পুদাম লতে পেনেং পেন নিঙ্গান কেপ খ্রিপ হ ফ্রাং পেন তালা মর্জান ক্লাং বমলো হালা হায় আলা মর্জান আং বং পেন নন নাং ক্লাং মি আলা মর্জান কুপি পিসি কাছি কিরলা কাপ্রেক মাতে কিপ্রেক কুপি পিলো নালি কেথেক লং তেং তে
0: ডাক বাংকে লা কাছি পারজান তুম বাংটা জিকিরলা লো পেন সং বং পেন পিকচার যেটা গ্রাফিক বলে দি সো কোয়ালিটি বাংটা নন চিপ্রেক পিক আনলো কিছুমান টেকনিক্যাল আনা থুদ হ সো বাংকে দূরে হয়ে সন সে নিলি থাকলো তানন বাংকে চেপলা বাংটা এডভান্স হলো সে নিলি থাকলো না পেন ডিরেকশন পি তুম বাংটা মেপি ক্লোব সে নিলি থাকলো না
1: মেপি গেলাম যে এত বিয়া কে হয় আনতে সলাম না আর্জুলা নাংলি পেনাং আন কার বিয়াং লং আরলো দাম লো জৈল লাং লো তাংতে ইলি তুম কার বিয়াং লং আরলো তা ইসি মেসেন কমার্শিয়াল ফিল্ম পুনর মাতন তে কাফ্রেক আহিন পুনর লাপুসন আর লোকেশন মতে লাপুসন আদিমাক লং দৌমা রাধা তো মানিং কে দক মেমে কেলাং মেমে লাপুসন লাবংস ফিল্ম আলং লাবংস আর লামার জান লং লাবংস আর জান পাকলাং তে মেসেন জি পু লসন লোকেশন দৌমা লাপুসন আদিমা থেক লং লমা নাংলে
0: কার বেংলং আরো মাতকে নন মানে লিথেক লং কে নিং দখাক বাং কে বেস তামে সি এন মেমে আদিম কে দো হে
1: কুরআন লাল বাং
0: আসো নন পুবম বিলুঘাট আলাম সুন পুস্তামে এন মে দেন পু হামরে নাথুডু নপু মেঘলা কে দায় হে আসো লং সি লোকেশন মেশন দো হে
1: ইসি আলাম অর্জন পাকলাং দে জিয়া ফান ইলি তুম কার বিয়াং লং আর লোনা চোক জিমা
0: ইলি তুম ইসি
1: পরলাম তো কক এ তো বিয়া কাই ইলি তুম কে জানা জিলাম গে তো ওলাং আহ গলাম তো প্লেন প্লেলাং নন ইলি তুম নালি নেলি এ ইলি তুম লাডা কা জান চরা বংকে কার বি আং লং আর লো লামার জান হিন জুতাং হিন কে পাকলাং জিয়া ফান কো পন মা কা জান কে চিমুম গনাং সজে বাং ইলি তুম নন বাহানিয়াং বং কা জান মা পাজরুন এ কালিমাদি এ বস তো আমি আপরলাম তো কক এ লা পিঠে কাপড় পেন তুম কাছে থান কাছে মুম পেন রাত তোমার সব সর যুগ বসে নিং ঠেলো তাংতে এ তুম কাছে কি কাছে থান লাগে পলিং তো না কার্ডম
0: কার্ডম
2: লাপান পড়না লিতুম কিছু না যাই মেঘ আং দেং আলং পেন সঞ্জিত তকবি লাপেন হুট বাংফু প্রদীপ রং ফারা তুমাং বং চিহুট চিপুট আর জুই লং তাংল লাকে আকাশবাণী দীপু নাং লিতুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিপু স্টেশন আলং পেন ননাডুন্থু লুন চেতং দেং আলং পেন আফ্রাংসি আলুন আর্জু ইক সেনা কংবুরা তেরাং লাপেন আর ইয়ে সাংহু আতুম কেলোন আলুন আলুন আলামথে ইলি সোকার বি আখ্যাই পালন

আদন্থ আলোন আর্য ইকসেনাং সাংটি হিদি বালি পাথর কেসিয়া সতম কেলন আলোন আলোন আলামথে কার্বি আংলং আর্য ইকসেনাং লাবাংস আলোন

লাকে আকাশবাণী ডিফু ঝাইমেকে বাংলা কে এফ এম পেনা লংপেন মেগা হার্স ফারুই সিরা টক বরা সিরকে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন ঝাইমেক আর জি লংজি ননাডুন্থু কার্বি লিরমি আলু নাং ডেং লংপেন আফ্রাংসি আলুন আর জি সেনাং বারি রং ফারপি কিলুন আলুন আলু নালামথে আহুদলে নাং টাংলোতে পালন লবাংস আলু নালামথে কেটক বাংলাকে জয়সিং রংপি কেটক আলুন আর জি ইকসেনাং লবাংস আলুন

বারি রং ফারপি কিলোনালুন আহুদলে নাং তাং লোটে বলুন আর জুইক লং টাংল আদুন্থু আলুন আর জুইক সেনাং আমার রংহাং কিলোনালুন আলোনা লামঠে বং ওই মির আং রং আর জুইক সেনাং লাবাংস আলুন

lapuan aporna nitum amorong hang kilonalun bong oi mirangrong palon arji glong tanglo kaching hon radio karjidun arat nang litum jaime karjulong bom lake akashwani dipo station along pen karbilir mialun ang deng along pen adun thualon arji xenang pokhila lekthepi kilonalun alunalam the chitong nang obe ahithian palon labangso alun আলাম থে কেটক লাগে পখিলা লেগেপি আমি থাং পেন কাচেটক আলুন আর জুইক সেনাং লাবাংস আলুন

0: জিলাৰে
1: লাকে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফ এম পেনা লংপেন মেগা হার্স ফারুই সিরাটক বরা সিরকে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন জয়মেক আরজিক লংজি নন স্টুডিও ঘুরিয়ে পরফাই সিরকে রা মিনিট ক্রেপ হওয়া পর প্লেং টাংল লাসিন দুনঠু হিন্দি লামার্জান আলুন আং ডেং লংপেন আর ফ্রাংসি আলুন আরজিক সেনা উদিত নারায়ণ লাপেন আলকায়াগনিক আতুম কিলোন আলুন আলুনালামথে আপ লট চালে লবংস আলুন আলামার্জান লাকে আপ লট চালে আলামার্জান আলংপেন টাংটে আরজুইক সেনাং লবংস আলুন

লাপানা পর্ণালিতুম কুন্নাউ গঞ্জাওয়ালা লাপেন শ্রিয়া ঘোষাল কিলোনালুন আরজুইক লংটাং আডুন্ঠুয়ালুন আরজুইক সেনাং লাভ স্টোরি আলামার্জান আলংপেন লতা মঙ্গেশকর লাপেন অমৃত কুমার কিলোনালুন আলুন আলামথে কেসা তেরা প্যার কেসা গুসা হে তেরা পালুন আরজুইক সেনাং লবাংসলুন।

লাপানা পর্ণাং লিতুং লতা মঙ্গেশকর লাপেন অমৃত কুমার কিলোনালুন আর জুই লং তাংনু হিন্দি লামার জানালুন আং দেং আলং পেন কিজুৎসি আলুন আর জুই সেনাং তালাশ আলামার জান আলং পেন কুমার সানু কিলোনালুন আলুন আলামথে মাসুম চেহেরা লবাংস আলুন আলামথে কিতক বাংলাকে সঞ্জীব দর্শন কিতক আলুন আর জুই সেনাং লবাংস আলুন

আদুন ঠালুন আর জিকসেনাং কার্লি রে জেপসেন কিলুন আলুন আলুন আলাম থে রান অ্যাওয়ে উইথ মি বলুন আর জিকসেনাং লাবাংস আলুন।

লাপোয়ানা পর্ণাং লিটুম আস্তিন মোহন কিলোনালুন আর্যুইক লংটাংল আডুন্ঠু আলুন আর্যুইক সেনাং সেলিন ডিয়ন কিলোনালুন আলুন আলামথে দ্য পাওয়ার অফ লাভ বালুন আর্যুইক সেনাং লাবাংস আলুন।

0: lapu anaporna litum english alun jirang denga longpen ason ason alun arju iglong tanglo english alun jirang denge lapu ansi kangtoniglo nang litum jaime karjilong bom lake akashvani dipu station alongpen non non studio ghuria por por bhai kebra minute krep ho por playing tanglo lasinona dun thu lamjir ang deng alongpen self reliance mate jung jung kachuklem pen ali kilong aputa kitok abang lake san sing ingti lapen labang solam jir kapor hi abang lake ken sing taru arjik senang labang solam jir
1: মুনিত আকাইকে পীর থেলং মুনিকে চানা জৈনে আজাত আসন্তা কাচেপাতে আসাই সাইডে কাচেপাতে পেনকে হাই আতুমসি আসন আসন আবার সাই কে লংচত কাচেপাতে দুন ঠেক ঠে মাতে কাচেপাতে আলং কাচেপা উন দুন ঠেক ঠে আতুমকে আফিয়া নাসি কেঙ্কাম নাংচিয়র নাং রং কাচেপাতে পেন কি উন আতুমকে কো আন দুনে আলে কে লং নিং আরং দুন মেমে কিথেক লাপেন কাচেপাতে লং কি উন দুন আজৈনে আমেথাং কিচু কিজুন জিয়াফান তা মাথা জকল লাপেন আনপারটা আনং তা চেথাং পীরথে হাছে দেট পেন পুলোতে কাছেপাতে লং কি উন্ডুঞ্জি মাতে আসন আসন কাছে সং দুন থেক জিয়া ফানসি আনুতিন তা বর ইনংজি কাছে সং কে থেক হেলো আমিথাং আফান লাপেন আমিথাং আখে আফান তা আলি কেলংজি লাপেন আনপারটা আমিথাং আলং রি লাপেন আমিথাং আদের আফান তা কিবির উন এ আলি লংজি পীরথে লং কে কাছে সং থেক হেলো কাছিং থুর আতোবার কিদুন লংজি কাছে সং কে আতোয়ার ডু ও চেসং থেক পুলোতে আলে লং ভেগজি বন্তা চেসং থেক থে পুলোতে জুটককজি নন কাই কিমি আপির থে লং কাচেসং দুন পেন কে হাই মাতে কিউন দুন আতুমকে জুম হে কাচেসং দুন থেক থে মাতে কিউন দুন থেক থে আতুমকে বাং আবের সি কাম চুক্লেম দুন নাং রংলো বাং আবের কাম কাচুক্লেম দুন আফাই সি কে অং নন আকাই কে লো কাচারলি হেলো আকে মেনাই আতোয়ার পীর থে মোহর লাপেন পীর থে আওয়া দুল চিনি দুন জি পুলোতে লো চার্লি দুন ভেক নাং জি লো কাচার্লি কে থেক পেনসি পীর থে আমোহর লাপেন পীর থে আওদা দুর কে থেক লং জি লো কাচার্লি পেন লো কে থেক আতুম দোপিগলো কি অং দুং আলো কে থেক আতুম কে সরকার আলং আবার সাই কাছু এন দুন কে থেক আজই নে আমি থাং জুং জুং আফান কে মাথা জক পড়লো বন্তা খে দেট লং রে আফান কে কোয়ান লুনে আলে কে বান পি ইলি পাং থেক দুন এট থেক থে পীর থে আমোহর লাপেন আওদা দুর কাছিনি দুন পেনসি আমেথাং মেথাং আলে কাছেপা লং জিয়ফান মাথা পার্শিক নাংপো ননকে সুরি সুরি আমলুগাতুম কোয়ান রুনে লোকে থেক জিয়ফান কাবর ই আতোয়ার কি দুন ইং তন তে পিন আকা প্রেকা কাম কিক্লেম জিয়ফান পাংক্রেবে মুনিত আকাই কি থি আপুথাক সে লোকাচার্লি আমোতা মুনিত আকাই কি থি লং কে বাদ দুন মুনিত আর তা লাংদাম লো ফুলুতাং তে কামাথা উন আজাকং কি দোকে নিংকান ট্রকেপ আঞ্চর সরকার আতুম তা নিংকান ট্রকেপ আন আফানসি বোরেং আবার সাই পাকলেম লংচর।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরতা কিথি কে জাঙা বিরতা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরতা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম প্যানালং প্যান মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাপ লাপে নিউজ অন এয়ার অ্যাপ আলং প্যান্টা নাংলিতুম জাইমেক আর জুইক লংজি ননাদুন্থু ড্রামা মাতে লামকান আংডেং আলং রামপাক পেন বোটকলর জিরপো কাচিবি পেন আলি আলামকান আর জুইক সেনাং লাবাংস আলামকান আলং কাছি পারজান আতুম লাকে আনিল এস রেংমা লাপেন আরিয়া সাংহ আতুম আর জুইক সেনাং লাবাংস আলামকান
3: আকে হাই জিরপো বোটকলো আবাংদু ইকমালা হো
4: দোতেমা কুমার লোনে ও জিরপো রামপাক বজ ওয়া ইং নন ক জিরপো ত চৌনি ইকথা বা ক জিরপো চিংতুং জিম লো হে কাছে থেক লং লে তা আজি দিন ক্লুই আনলো হে ক না সি দো কক লো ক
3: কাচিং তুম পু আবাং থুকে ইমাং ইমুন দা চিথেক চিচার এবজো লুতি ক জিরপো লাসি কাচিং তুং অং সি পিনি কে জিরপো হেম পালে বেগ জিলাং পুসি কে ওয়াং ইখো
4: ও চিরু আপাই জিরপো রামপাক ওয়াং জো সাদাং পিথা সা কে এর কে আর স্তামে পাজুন তে কাং নাং জো
5: কুমা সি কে ওয়াং পুহা ও নিক বুজো এক জনি থা সাং সে সেটা জুন দিকাং থা কদো কবে তুমি ফোন নাং বুই
3: নন মাত কে আর না মাদা তুর পেন মেক ফোন নাং তি মা আনি হে
5: তো চংনি ইক তাই নে সাদা ইক লাং দে
3: ওই তো আনি হে চংনি ইক না

0: khoan ang ring du lu pulu tang te a prang ten mon thi dun pa me ra lam ki me than ik dun nang ji na si ili tum isuma a phan ka chi piri ni nang ji a lam la prang si in kung si a bang ke a ning ka ma tha pen mon thi pe me ra lam nang ji la pen in kung hi ni a lam the a bang ke akamta lang nang ji kuson si kimisen ki klem abang ma kalima lapen inkung ki thom ki lang dam nang ji alam abang ke adona ra batu ma fanta monthira lang nang ji kimisen adon arab ma kalima lata monthi ik nang ji lapen inkung pli abang ke ilitum ki chini dam nang ji ke la hello kichu ki jun kangri kang krang kahin nu akam ki klem la kado kavita ilitum lang dun ik pe minang ji la pen in kung pho i ka bang ke la pu hello a od a og a pran kisu det ma ma bimari ma la ta ilitum lang dun ik nang ji kali li putang te mo a kisun ke ilitum a po pe long si wang ji la pen in kung trok abang ke la pu hello pacho parub re adamasa kam klem kli a pran alam kado kave piri dunra au su pi la pen au su pu a fan tang ni chom pen penang an alam akai a phan ki than dun a pu a pe tum ki thanang ji a kinang so la pen a phi than et sita me ili tum along la ke a ki sung do bonta la than et lo tang te arnam aphan ki kroi la pen arna ma lam pen pot ning ki thedam ili tum do binong la hello thari lumta pini la pu an si ni li penang li kaching ki mate kachi than alam toni koglo
1: la pu an apornang li tum lam kan ang deng along pen rampak pen botok lor jerpo kachibi pen ale aputa anil s rengma lapen ari sang hotum kachiparjan alam kan rg long tanglo lake akashwani dipu nanglitum jaime karjulong bom lake akashwani dipu station along pen jaime kewang lake fm pen along pen megahertz paroi siratok borasirke lapen news on air app along pen ta rg long ji.
2: It's another scene.
3: Master Zabo, begadari saskara.
4: Are card details dibo dia. Details kyo atarale?
3: Payment kene koi korim?
5: Tokenized card are.
4: Token?
5: Online payment or babe RBI loi aise tokenization. About a card details OTP CVV enter kori token generate kori log. Cardu khurakhito aru bare bare details diaru no janjal. Ekai khubidha, odi khurakha. RBI koi
4: jani log, khotorko hoi log.
1: লাকে আকাশবাণী ডিপু এসন কে পাচিনি আলামজির আরজিক থা ইফু কে সোপো চিচিনি লটে পেডার ডি পিন প্যান ডক্টর আলং চেপেক লাংদাম সেরাক নাংজি আথেমা লাবাংস ফু কেসো কে মেলেরিয়া আকেসো মানডেটাথে ডক্টর আতুম কে থানা টেং প্যান ভিএসআট লাং ক্লেম নাংজি আজু মেকে জাং আহুত চিটিমালান চিহিং নাংজি হেমকম হেমরাই আলং বাবি পাংরাম লং লেদেট নাংজি জংসি আকাংরাম দো পুলোটে পাংথাই পেমে নাংজি লাংবং লাংপ্লেট আন্তা পাবেদেট নাংজি জংসি দো পুলোটে লাসোয়াডিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রে কালিতে তাই নাংজি কিথু কাংচে আহরমু আন্তা হেমকম হেমরাই আলং ওয়ার্থাপ থেদেদরা এলং আদিম হিলি হুটপেন হাডাকসি ওয়ার্ডাম চরনাংজি লাংকাপিলি আপাই টেপ লাপেন লাং কেপাং পেন আটিবুক জংসি কোনানিয়া কেভাগ দৌ পুলোতে মার্থিন পামে নাংজি নিংচিবি ইকথা আর্নিকাংসামা পড়লোতে হেমার লো পেন চিটিম কিফলুং আসাই ক্লেম নাংজি লাহাই আসাইকে হিজু

mihikar ut phe e a megethor lapen non malom hithi kulat along nangke klang chiti malan kiplung adawai heyui thor kal lapen kai nangje kenang sot ke pachini alam jorke lapwanik chanlo nangli tum jai me kar julong bom lake akashwani diphu station along pen জাইমে কে বাংলা কে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারো ইসিরাটক বরাসুর কে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং পেন টানাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন আজাইমে আর জি লংজি

0: লাকে আকাশবাণী ডিপু ননদুন্থু নীলিলাম জির আংদেং আলং পেন জুনাকি ইংটিপি কে থানালাম জির আর জু ইকসেনা
1: কারডম নিমেন কে জুনাকি ইংটিপি তো নন নে কেকলেম বম কে ডাক ডিপু বাজার হিটি আলং সি চকলেম তুন বম ল কবে বিথি পুসি চিয়ডম বম ল কবে বিথি কে জর পেন্সি এ কিসু কুন এ পুনন মা হেম রেট পুনন এ স্কুল সমারহান কাপড় হি পুনন সামি ডাক পেন্সি নিতুম ক্লেম বম ল নন সামি সমারহান কাপড় হি ডালা ডাক পেন ল ডন রা ফানিচে লাং পুসামি ডাক পেন ল লাসে কাদু কবে আতুম সামি থেরাক নংনে তুম মিলি চর চলাং চিং থরি ফানকে লসি তুম থেরাক রে পিন পেন তুম ক্লেম পম বম নং প ইসুমার ফান সামি তুম পপরি প নং প বাং আসুকে বাংকে থেরাক রে বাংকে এ চুক্লেম চো দামতা বাংকে থেরাক রে লাসে ইলি আর লেং তুম সামে থেরাক রে নং প ইলিটা উন আন পেন কে ইলিটা চুক্লেম প নং প কাঠেরাক বাংকে ওয়ার ফেট নং প ইসুমার কেরেং নি ফান কাপড় হি কিমি সেন জি ফান সি ইলি তামে মাথা নং প কাই চুক্লেম ক্লিপ পিন কাম সামে চুক্লেম নং প নিলাম থে কেলা আন সিং টন ল কারডম
0: লাপানা পর্ণাং লিটুম নীলিলাম জিরং ডেং আলং পেন জুনাকি ইংটিপি কে থানালাম জির আর জুই গ্লং টাংল লাকে আকাশবাণী ডিপু আদুন্থু সোয়ারল আসে আংটং আংডেং আলং পেন ইনুত লুন বারিম কিলুন থেকসের আবাং ফি লাপেন হুট ব্যাং হুনমিলি ক্রোপিয়া তুমাং বং চিহুত চিপুত আর জুই সেনা
2: পিনি লাদাক স্টুডিও আলং কচোফাপন লাকে ইনুত লুন বারে মালুন কি লুন বেড়াবং ফিয়া ফানসি চোফাপনলো আলং নিমেন লাকে কাবান রং ফারপি আলং লি লুন চতাকালি কার্বিলা মার্জান আলং সিতামি চেপারচান লুন বেড়াবং ফিলু লাসি আপ্রাংসি আলং লি ফান সুরি সুরি কারডং পাজে রেগল
1: কারণ
2: কেচেং সি নাংলি লাম লাপে নাংলি কোনা সিনন কে ডবম লনা জেথানিক জিমা
3: নিলি কেলে বাংকে দংকাম কাম আর তু কেকাং রহাং র স্তামি নন দবম বাংকে দিফু পিরবি মার্কেট চিদু
2: তাংতে নাংলি লালুন কি লুন দুন কে কমেন্ট টু পেন্সি কে পাংচেং দুন চেং ল
3: লালুন কি লুন কে পাংচেং দুন পু বাংকে নি বিহে গাংকো বাংকে লান লুন লি খেলা হিন সি নি হ্যাঁ খেলা লক সু কে খেলা দুন ল লা নিলি করতে বারে রং ফার পি পু বাং হে লালুন লুন দুন থেগন ডং ল পিখলা লে থেপি তম লুন কি লুন থেগন ডং ল জয়সিং রং পি লাতুম লং থেগন ডং ল কে হেমা দুং লুন টক জি স্টাফ জয়সিং রং পি দা বাং প লাতুম লুন টক পো আমানে তালা লুন কে টক থেগন ডং ল আকো নিলি কি লুন বেক বাংকে স্কুল হেম ল স্কুল হেম লং সার তুম নাং হন ও ক্লাস তিলো তা হেম নাং পন্ডেট প হাডাকসি লুন নাং থান পো আসামিয়া লুন কার্বি লুন তা লুন নই পো লাহাই লুন থান প স্কুল লং সি নিলি লুন দুন বম লুন বম লুন বম পেনা ফি বাংকে লা কিস এস দুলো কিস এস জুন পো কিস এস জুন পু দৌল লাসো জুন লং চেপাতে দু নাই পো সিনেলি ফান নাঙে পন তুম দা দু হে নাঙে রং পন তুম দু পুখিলা লেথে পি জয়সিং রং পি সঞ্জয় হান সে রূপসিং বে জৌলা তুমসে লুন বাংকে নাং টক পিসি লুন লুন দু

0: jeep
1: choro la dang tinang lila lun nang nije tong che tok tok loma la osoka padao ko
0: la
1: kana lun hai hui ke
0: o la ke nimithang si hasuta abidal ha abidal lo masi bangalong ta karun long ta be ma nibong mar ke omo jai nila pu pha ha pa hu ta ma hedi la ma nining wang de amasi jogolong ta karju pu ke ka di dalo hala tum si to nang tok tha nang lun tha lun lang lang tha ni tum theng no bolo আকে থে তুম লং হেদি মালা লুন মা দানাং লুন নু চক লু সন্তা পু মা লুন দু মা লং লং ল
1: তে না রিলা স্টেজ লং চন মা মতে কেসে তা লং স্তা মি দু লা
0: কেসে তা লং তা দু ল কেসে কে নিকা সো পা কেসে লং তা দু ল লা আবারে মা লুন হে আকো নন পিনেং জং তা দু ল পিনেং বাং কে লা সো আলুন দু গ দু ল লা তা লুন ল কেসে লং তা দু ল
1: তং দে নাং লি ফান নি কাচিনিয়া টেং পলুতে নাংলি নন হালা কার্বি কালচারেল ডিপার্টমেন্ট লং নাংলি সাইজ তা মিক লেমন বম লেস নাংলি হা দা কুপি আসন সি কি থান ল
0: নি হা দা কে থান কে কে নি লুন সি কি থান ল লুন বারেম লাম বারেম পুহে লা উসো কে বাই উসো কে থারুন তু আ এ আলা দু পেন দে লা এ ব্যাং আর জন ফান কার্বি মেন পেন কো সন ল কি পু লাই সি নি কি থান ল দু
1: এ নাংলি হিন পাচিনি গাং তুং কে নন ইলি কার্বিয়া খে তুম আফান লুন বারিম প্লাং পিক পুসি বাং কে থেকে রেয়া আখে তুম আনস্তামি নাং পু নাং কক লো লাসি নাং লাসো পুথা গোপি পুজি
0: ও লাসো পুথা কে কালাং ল

0: alentin si arentin si itum ke ajir chok dam lim nei kupi ma ke ching la so ajir ke dam jong si nang marang pulute ki jut anta nang ko an ma ke padeng lon ta ki jut anta marang si jut nang luri pute luri si ai si jut vek nang ke ching pe pene la pu klas along na dun ching ching klas na dun na so mar tum da charlie so mar tum da so ne ke bang ching hut bang ke he lun than lo pute to nang tum mi thang pen je bor itha lun ke tok punoi lun ki lun punoi aren chok nang ji ajir chok nang ji nang iji ra lun na ren thom ren pli nang lun tha sami ajir padam lim nang tum marang se lun ji ma luri ma tampe ma hoi doi ma wan san ma erlen ma chi hu ma che teng ma sami dam le mo pule ke bang che tum mang nang pulun pan ko son no bai do la ke aya khor lok ke ke ching men gi jut ki avi bu kar bielam ke mo thek lu te nang tum ke lake in group sita so silo nak tum ki non si un e chalo mo ke nak tum ke bisi si dampo te pulote kar jun da char ma da te sarpi sar pudum son le bang ha char lun lun po da du dun ding ji kala kala puji chok chi pe e lake chok chi puji la ji re da dam nai
1: ji dam no
0: e sami alang tum ning kan si ning kan hi ni pe no te da class ang du no te lur lang so lo he di non aprang ke lur lang so chor ma ti nona pinang dun bom nang dun bom ge non ke instructor man lab lo la tum ta non e chini lo je ing group sing group hini ke le lo la tawar su ding le top thor nang ta lo na jir ge jurun e lo license son alam the ta he alang tum se ki thek tu lo na ge ni ben da lang tum se ki thek lo
1: lun barem klim so mara lun nang ke plang cheng pulu ti kulo so alun lo nang li
0: la lo ke tok jir pu ke karbi tum ke la hen lo ke plang cheng o so mara lun ke pu ke tok jir ke non puta wi ka wi he start nili kamun chidam nili jong jong ka chini dam bangke achite chi thoru len na te chite jong mi rak puke oso ke bae lun ta lun ke lun me he sta me ki lun pen hala non ni tum sanak tha bong oi lun pute usumar tum ki lun chulang ya ke the tum korang sumar chupa cha lun pusang tha na ta la ta klem sumar lun ta ke chenke tua easy nili bangi matha dam le he to e ka save sta me jo e long thap thaji ki pakroy pha hi ju o e sta he asab bu bu te aso marta do jo ye me ta jang la ke to e si ki chelon to e nain pu si nili hen pa matha dam me sta me na hok ta ke tok jir sar sar tum ki tok tang to e hen lo dei pu ke the ke the long le sta nili hen jong jong ke to e pu si ki matha lun chom nain la ta to e ta di nili ke matha dam bang ke non ওই কি মি তো মাসি নি থান তো হে স্তামি নিলি ফান লা ওয়ার্কশপ না কে তো দি ফুতা দু পেন পুসার লং জন তা হ ডাক্তার লং সু আই পেন তে পু না রং প্লিম প্লাম পু লা হাই লম তা নিলি ওয়ার্কশপ থান নাম লো অন পেন পু কে নি গুহাটিয়া রুট হে আর ডাক্তার থুলুয়া দো মাতি হা ডাক্তার নি লন বারিম থান নাম লো নন ওই কি মি তো মাঙ্গে তো মাঙ্গে চিনি না পা কো কে তো এ বুতে ই সো ফান লক সু ইয়া মেক পাজা ইসো ফানসে মেক পেয়াং চট মাতি আপাই সাকু ল তা পেয়াং চ আসি ওসো মার হানে মেক পেয়াং পুতে আপে নান্তা ওসো গে চে বাই দুনাং মাতি জক হেম তা চিনি ল আপিসো নোভেল তো এ থান চট আপিসো নোভেল ওসো চার বাক চট পুগে চক চিল আর লসো তুং আকু পাতেন দে পুলকি নি সো কালি ল নাং তা নাং সোলো নাং তাই জুং পুপো মাতি লাং চিং লু হান আন তুম ফিগে লা থেই জুক নাই লাসি নে ক্লাস লং থান মাং হেদি লা আর লো সুদ মাংকে নে নাংরিয়া বাং পু পাচি পু বহে নে নাংরিয়া বাং পু প পিনসো বাং তুম বাংকে কাদ্দু কবে এলাম থেকে সিবেট প নে নাংরু বাং পুলে চিপু পুসি নি ক্লাস লঙ্গে থান দেল নে নাংরু বাং তো এ নাং থান পুসি পুলে আকো আর লো সুদ মাংকে নে নাংরিয়া বাং তো এ নাং থান পুল আপায় বাং লো হেদি আপায় পুসি ক্লাস লং বাং থান চল হে সামে নে ফান ওয়ার্কশপ লং না হাং লো বতে হা দাকে আদিম পেন লাং রাইল নাকি জং সুই সারপি বুড়ি দো ও নে উ বে মারা নে সন্তক থাক পুলো হেদি নে নাং রিয়ে বাং পুসি নি থান থান রেট ব আকো এই জায়গা দিম বাং কে দি ও সোমারটা ডু পুলোতে আর জু দেট পো নাং বং আর লো সু ফানসাই মেক পাজাং মা নাং বং পিন সু ফানসাই মেক পাজাং নে বং পিন সু ফানসাই মেক পাজাং পুতাল আকো লা তো মন্দা থাক লাং ক্লিম সোমার নো মন্দা হা তুঙ্গা সু মেক চি পাজাং গে চেলো লি লু মাতি লাসি আ বং হানসে হা তুঙ্গে আ মেক পাজাং পো আকো আ বং বং তো আর লু সু মা পিন সু মা কো থাক পিদা কে নন নি কি লুঞ্জি বাং কে হা কো পেন কে প্লাং তেং এ কে নি মাতি আ পাই সি চি জুক পো হে লাসি হিজুক মানে হিজুক লাং লাং পে জাং জাং জিতা হে দে
1: দাদা

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতা যুদ্ধা কেথানা বাংলি বন্তি তিমুপি স্টেট কেবিনেট পেন অসমারাত আফান কেলাং গালানা কেরাই কম কপাতি নিপন আফান পাতুমি আসাম স্টেট চাইল্ড রাইট এক্স মাতে উসমার আফান কেরাই কম আজাকং আর সুরিহিনী রঙ্গরে ট্রক আলং চেদন দুটাংলু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছে পামে ফুপেন কাপি দৌপন লোকসেবা ভবন কেবিনেট কাছে টং আলং শিল আসালাম থে ডেং পনলু উসমার আফান কালা পেন কেরাই কম আর সুরিহিনী না ক্রি ফল আপেন পকসো আর সুরিহিনী রা ইংকয় কাপিচুন জগপেন ওসমার আফান কেরাই কম আর পিচুন পনপো চিফ মিনিষ্টার কানিংজি বাংসু আর সি ওসমার কেরাই কম পনাহীন স্টেট আডাঙালং তা জাকং থেপি আসন কাপেমান পনাহীন আকেরা ওয়ানপো কেবিনেট কাচেতং দুপন্দে দাফি বীরটা পাংডা কাতুম ফান চিংকি চিতান পন আলং ডক্টর শর্মা কানিংজি কেবিনেট পেন আসাম আলং জুং জুং সিকি আসাই হামফাং কেখাং লাপেন স্টুডেন্ট মেন্টেল হেলথ কেরাই কম

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে পাই পাই নি ফাই ক্রিসির কেপ থেলাং আনি কার্বিং ডেং আলং নিলি বন্তি তিমু পি কাদো কবি ফান্তা কার্ডম পাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল কার্বিং ডেং কেবা মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরেং করা সির কেপ লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল আদন ধুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সামথে আর্জিক সনাং পিনিয়া সারলামথে কেরাক আচয় রয় উন এ মাতে লুবুব আফান কেথান কিসুং পফান সি কিপু দামালামথে লামথে কেমান কেরাক আচয় কি আহন সি কাতে মতাংডেট আপত সি কেরাক আদিম জংহি লে রয় তামি আলং কাফ্রেক আলং রাগ থুলেজি লাসন সি কিলুদা দাফান কি জংহি লে কেথান পারে সেতা তে নিলিজি পফান সি কিপু দাম পিনিয়া সারলাম থে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে থেমান থেলাঙানি আপৎসি লুনাং ডেং আলং আংডেং চারিবাং নিং কেহাং আসনসন আলুঞ্জির আর্জিক লংপো পিনি আংডেং চারিবাং নিং কেহাং আলুঞ্জির আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি বাড়ি রংফারপি আলুনালাম থে নাংসেং আর্লু পিসিডু তোতাংটি বাড়ি রংফারপি কিলুনালুঞ্জির আর্জিক সেনাং

নাংলি তুমকার বেংডেং কার্জন লগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পেন কার্বিংডেন কে বাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফো কিলো হার্স পেন ফারু টক্সিরেন করা সির কেবল পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেনলো পুথ আদন্থু আংডিং জারি বাং নিং ঘেহাং আলুঞ্জিরা লং পেন লুঞ্জির অর্জিক সেনাং কিলুঞ্জি বুদ্ধেশ্বর ক্রু আলুনালাম থে নাংসিং ওয়ে পেন তোতাংটি বুদ্ধেশ্বর ক্রু কিলুনা লুঞ্জির অর্জিক সেনাং

0: লাপনা প্রণালীতে মাসানাসান বডৌলির মেলেন আর্জিগলং টাংলা লাপনা প্রণালীতে জাইমে কার্জিলং বোম লাগে আকাশবাণী ডিফুপেন জাইমে কিবাং লাগে এপেন পেন ফরসেরা টক বরাসের কেপমে গার্স লাপেন নিউজ অন ইয়ার এপেন টাই জাইমে আর্জিগলং চি স্টুডিও ঘুরে পর পর ফাই ফ পেং টাংল লাসে দুটু লাগে রং রূপে জাইমে লাবাং সো জাইমে গান্টে গালং নালিতম সার সরদিং টিলেপেন সামি ট্রেসি রং পিপি টুমাং বং খান কাটিকে পোথাক নাংলিথম চিহু চিপদলামজির আর চিগ্রাম্প
1: আপ্রাংসি রেডিও নাংকার জুদু নারাদা তুমফান আনসিতামি কার্ডম্পা জিরিগল পিনিলি তুম চিহু চিপুদালং ইনুত হান কাছুটি কি ঢেকসেরাবাং ফুয়া ফাঁসি নিলিতুম চোফাপন ইগল লাসি আলাংলি মেন লাগে সুরাত সিঙিং টি আলাংলি ন নিলিতুম আমাইক্রোফোন আংনু নাই নি এল লাসি আপ্রাংসি আকে হাই নাংলি ফান নিলিতুম আকাশবাণী ডিফুয়া হিন পেন সুরি সুরি কার্ডম নাং পাজিরিগল
2: কার্ডম
1: তাংটি আপ্রাংসি নাংলি ফানার জুপনিং তুম নাংলি কমেন্টু নিং কান পেনসি হান কাছুটি কি আসাই কে ক্লেম পন ল
2: নি আপ্রাংসি নিলি কাদোগা বেলা নাংলি তুম দা আকাশবাণী আফান জিরপো জিরপি লি তুম ক্লেম বাং তুম আনফান সিতামি নিলি নালি তুম ভান লাপুসন আবার সাই নাঙে পিয়পত নিলি নালি তুম ভান চোরো বাজিরিগল লাসি আপ্রাংসি নিলি হান কাছু তুকি আবাং কে নিলি পেনাঙা নিং কান দোল লি 2019 লাসো আনিং কান বেশি নিলি লাসো সাই বাং কে পাংচিং পন ইগল লাপেন নিলি লাসো সাই পাংচিং পেন পেনাং আন কে চেং আং কো বাং কে নিলি আসাব ও পু আফরমান চেলাং পন বোম লাপো আসাব সুপ লাসন সি চকলেমিক বোম হে সিটামি পি জো পেন নিলি পেনাং আন আমনি তুম নাং ঠেক ইংলং লো যে আহান মেসেন লাহাই কাদু কাবি আমাসি নিলি ইনুত বাহিনী আতুম রং আসর পশিতামি লাসন নাং চোনামা বাং লাসন দুল মেসেন মেসেন আহান আমাসি নিলি লাপুসন সি আসাপ ও পাঠি পঞ্চেত পাঠি পঞ্চেত লহ লাসন ইনকান পেন পথত ইনকান লাসন সি নেক্সট ইয়ার্স আসাপ নেক্সট ইয়ার্স আসাপ লাসন সি নিলি পাকাম পন বম লাসন ল
1: তাংতি নাংলি কুপি পিয়া হান সি কাতি কি পন পন ল
2: ও নি লাবাং কে নিলি ইসি আশি জন দো হান কাছু তু কিতা নিংক্রেং লাপেনতে বারিখা লাসন আপর হোত ইসি ইলি তুম নিংক্রেং আহোত আহান পলতে নিংক্রেং আহোত সি ইনাংজি লাপেনতে বারিখা আহান পলতে বারিখা হোত সি ইনাংজি লাসি নিলি নিংক্রেং আহান আবাং কে নিলি চুটি কিপন বান্ধা কবি ফুলকবি বক বক হিপি বিরিক লাপেন নানে মোলা হানজাং পেন কাপড়ে কাপড়ে লাসন পেনাং আন নানে থেপাক লাসন দো বংলাং দো বংহম দো হান পশন আনবাংকে নিলি পেনাং আন টিকি পনলো
1: টাংটি নাংলি বারিখা হুদ বাঙ্গে কুপি পিয়া হান হাকা টিকি পনকে
2: বারিখা হুদ বাঙ্গে

পেনবাং তাং দুনিম্র কম জুতাং জুতাং তাং বলন চেনম তা পিন্ডেং সুম্পদ ইং ঠাইডাং।

এথাক্সিংরিংথোচ্চেদাম কাথিজুথান্দামালাম ওজারো মারাং পীর্থে সোকারবিয়াজাং কিন্তিন লংলেয়াং করসাং পিণ্ডেং সুম্পর্ণাদোলাং কার্বি তাং কাঞ্জিন চেনাম।

আনসিসের হনমি চেজান পাকলোসের হনমি কাঙ্গ্যাং নং নেলে জিয়া সাম্ফান চাকলক দেং চিরিয়া ফাং।

চয়তাং তাং রেৎসের কালেং পেন্দাম জাং রে রনসিং পো মারাং লোডু না হোয়াং চোহাং লোডু না হোয়াং লংওয়ান এ রনসিং তা চে লোডুন লোতাং

চাকরি চাকর জুয়ালাম কালেং জাং জেলো নাং ফান জাং রে কে তাং রে মালাম কালেং আ চেলে নাং তাং।

0: Lamgir.
1: কম সময়তে বেশি লাভ মাত্র এটা ক্লিকত বঢ়িয়া পছিলে
2: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব RBIয়ে কয়
3: জানি ৰক সতৰ্ক হৈ ৰক
0: লামজিৰ জাইমেক আং টেং লং পিনি আকাশবাণী টিফু পেন কে পাচেটা পঞ্চেং জাইমেক টাকন টিক নীতি মতে মান পেং গাছি পি সেরাই লবংস আজাইমেক আলং লাকে কেটক বাং সারসিং রংহাং পেন কাপড় জি এবং ধন জয় রং পি তথা তেল বংস আলামজির আর্জিকা
4: মান পেং গাছি পি সেরয় হেনল পিয়ার্থে আমি দত্তমং বং ইসি আকেনাং সত নেইল মিঠাং আফান্তা মান কাছি বি লাপেন আনুত কাপড়ে কাফান সিতামে মান কি পিহেনল খে লং রিয়া লং মন সাম লাপেন নিংকাং সামকে লং আবাং ফুটি না তুমতা আমান আপেং দো মানে আবাং আখিয়া দাঁত দো ও তাহাই মানে আবাং কে দুক দেট বয় দেট তাহাই টকলাং ঠেকসের মাতে ঠেকঠে দেট তাহাই লাপেন রিসো করজাং মাতে সারু সার আং তাহাই বনতা আমান আপেং কে বাদু আমুনিত আলংতা দো মুনিত আকাই আলং মান পেং কে কেথে দুং লাপেন আর ডি দো জট আঠেংলো পুসি আবাং ফুটি না তুমতা চিনিল কাচিং কিমে সেন লাপেন আমান কাছি বি আবাং ফু বাং ফি আতুমকে আমেথাং আর পু চিনি পামে লাসন আবাং ফু বাং ফি আতুমকে আনুত কাপ্রেক আফান পেসুং সে লাপেন কেপাসুং ওয়ের আতুম আফান কে মেসেন জি আফান লামসাম পেন খাংদুন মেথাং অদ আদুর লাপেন কেডো কেথাক মেসেন লোটে কাইকে তা ইংসাম জিন পেনসি দো থাক নিং কাছে দেং পেন কালি কাচিং কি মেসেন পেনসি দো ইলে তুম আকে থেক লাপেন বাং আপার রে মুচট লাপেন চিনি মুচট পু কাছি মাথা দামকে চকচে টেবন সিতামে আনুত কাপ্রে কাছিনি নে লাপেন কিসুং আপুথাক কেরাবদুন হেনল আহক আমান আপেংল আমান আপেংকে হেমতুন অলং পেনসি কে চেং ওসুমার আতুমাফান আকে থে লাপেন সারু সার আং আতুমাফান মান কি পিয়া কে নাং সট লাপেন মেথাংটা কেডো কেথাক আট আদুর মেসেনাং জি পো আপুথাক আপি আপু আতুম কাইকেতা কেথান কে পারে আলং আর পুডো ওসমার আতুম কাইকেতা লাম কানিং জে আং ঠিক জট নাং জি আনুত কাপ্রেক আকেথান পারে কার্জুদুন আকেনাং সট লাপেন কেনাং জি আতুমাফান কেরাব কে পিতা আকেনাং সট মানে আবাং আচয় রাকথাং মতে আচয় তের বুং তাহাই লাংনো ডাক তাহাই আহেমতুন দুক দেট তাহাই লাপেন আখি আদাত আবিদেট তাহাই আলাংলি তুমাফান লাং রেটলাং আই নাংনে আকে মিয়াসাই লাপেন আলাংলি তুমাফান কেরাই দুন মতে কাংথুর পনহেনল আহক আনিং কেমে লাপেন কেরাবল ওসমার আতুম লো চারলি আহেমালং সিতামে মান পেং পেন কে দোকে থাক আকে নাং সত লো থান বাং লাপেন চার্লি রাপের আতুমাং বং কাইকেতা ইসি নাথ সি চার্লি নাংজি বাদু লো চার্লি ওসমার আতুমা ফান্তা প্লাক ভি প্লাক ওং আবিদেত নাংজি কাদো কাবে ফান্তা চিংবার ক্রি হেনল আহক আকে থেক কে প্লাংজি চার্লি ওসমার আতুম মানে আবাংকে আকে মেনে চার্লি আহেম দুনুন এদেত তাহাই লাসন সি আখি আদাত কে দো আহেম তুন আসন চেপাংবার দুনুন এদেত তাহাই আলাংলি তুমা ফান আখি আদাত কে দো আসমার আতুম লাং রেড লাং আয় আনিং আবিদেদরা জিরপি জিরপু আসন দোথাক পেন নিং চেপারং রাপেট হেনল পুথত নিংকাং সাম লাপেন ইসিনাত কেডোথুজি কেলাং কেপাংক্রে কাং টন কাং থি কাপাথেরাক পেন কালি লাহিন লাহিন আং বং কাছিং হন সেরো হেনল মান পেং কেলংজি আঠেকে গিয়ান বিদিকে কেপ্লাং কি ফি লাপেন কেডুক দেট আতুম আলং চট লাপু কালি বাংস বিদি গিয়ান কে আহক পেট পেন কেডো কেথাক কেচার্লি আতুম আলং সি লং চট লাকে বর কেলং আসনল কেমেসেন লো চার্লি আহেম কেচার্লি দুনলং কে কাডো কাবে ফান্তা জক ওয়ান লাপেন আর ডি পেদমুচত আনপারটা লো থানবাং আতুম সিতামে ওসমার আতুমাফান কাচিং কি মেসেন আওদাদুর কে মে আনুত কাপ্রেক আফান কে রাপ আপুথাক লো চার্লি আহেম আলং কে থানপারি আকেনাং সত লাদাক পেন্টা ওসমার আতুম কাচিনি আজা কং বাদ মুচত লাপেন মান পেং চিপিনডেং সি কাডো কাবে আফান আকে মেয়াসাই ক্লেমল মান পেং চিপিনডেং পামে লোটে খে লং রি আলং নিং ইসি পেট পেন মন সাম পেদলং প্রেক জামা মুনিদ আজু তাং জু বাদ লাপেন আধুরম তিন আতুম পেন ইলিতুম চিতং লং লো

0: alang le tuma ki matha ateng ka chipin deng dun jia phan ile tum ning hang hedet ta hai bonta amana peng ki pi ke pajir akenang sot muni da tuma ke plang ki phi tangka maha voreng ke dobang phubang phia tuma phan si man peng pi chor nang ji lapukali ke do lapen ka via tum ana phanta ile tum jirpi jirpo asan si man chipi seroi pen kaching hona kenang sot ki duk det lapen akhi ka ve abang phuta isinat lo munit lapen korte injir angbong kaching hon hen lo khe longri kaching thudun ji jasemet pet ke kelak hui lapen kisung pen ke phot ma phan kang hon kang jin so lapen man peng ki pidun pen kinang ji ason ke rap ka pajir dun hen lo pier the along ke the dung akinang sot lo lason si saru sar ang osomar tekok tiki kadure det lapen kisung kachitong atum anaphan kalanna lapen aman ke pipen kang hon henlo puthot ning kang sam kelong thuji kachirap ke akahing no kali lahin lahin ang bong man penga chipiseroi pensi iletum aphan isinat peplanglo akime akima tha lapen man penke chirap het asonlo ahok kaning je ahok akechak chok chedera hut kachiko bir lapen ahok asai ke klem hai hui henlo man peng ang theklo মিঠাং আলে কেলং জি আফান আনুট কাপ্রে কাফান পাচো বাই বেদে জি বাদু আমিটলে আলংলি ফান চিনি নি সিতামে কাচিং কি মে সেন পেনসি ডোথিপ জি লাপেন আনপারটা কে চক চে দেট আহুত টং সে কট পেন দিয়া চোহাং জি মুনিট কেলং নং জি আর পেনটা মান পেং কে চিংবার কইল আবাং ফুটি না তুমটা কে দো কে থাক কে জক ওয়ান টক লাং লাপেন চিংবার
1: লাপনা পর্ণা লিতম মান পেং কচি বিশেরাই লামজি রাজাই মেক আং ডেং লং পেন পিনি আকাশবাণী দীপু পেন কে পাচে ডাক মঞ্চেং আজাই মেক লামজির আর্জিক লং টাংল লাগে আকাশবাণী দীপু স্টুডিও ঘুরে পর পর পাই ট্রক পেং টাংল লি নই মাচর লামঠে লবং সজাই মেক আং ডেং লং নাং লিতম স্যার হিলিরি থেরাং প্রিন্সিপাল দীপু গব্বই হায়ার সেকেন্ডারি স্কুল আলং লিচর গ্রেসলিয়ান রংহাংপি আলা পেনহুট বাংপি হেভেলিন তিমং পিয়া তুমাং বং চিহু চিফু দলামজির আর্জিক সিনা
2: ননারুই মাচরালাম থে পয়জাই মেগালং পিনিকে আকে হাই স্যার হিলারি তেরাং প্রিন্সিপাল দীপু গভ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল লাপেনকে আলংলি চর সাংপি গ্রেস লিয়ান রংহাংপি অ্যাসোসিয়েট পাস্টর দীপু বাপটিস্ট চার্চ আলংলি তুম বাহিনী ফানসি চুফা ইগলো লাসি লাহাই আলাম নিলি তুম চিথানাম দেফ্রাং রেডিও নাংকার জুদুন আরাধা তুম ফান আনস্তামে কার্ডম পাজির লো লাপেনংলি তুম আফানস্তামে কার্ডম নাম পাজির ইগলো আকে হাই কার্ডম তাংতে রেডিও নাংকার জুদুন আরাধা তুম নাঙ্গা চংহং ফ্রং নাংলি তুম আলং পেন কার জুগাং তুং আলাম থে মাচর আলাম থে আলং নাংলি তুম কাচিতং নিং গেছি ডক পেনসে গেছি টং মা মাতে হেম তু নতুন পেনসে নাংলি তুম আফান এ নাঙ্গা পাচে লাং জি মাতে নাঙ্গা পাংরি জি আফান এ আপিনি আসাই কি দিং মা লাসো পুথাক নাংলি জে থান ইক জি মা কে হাই
3: চরল নাংলি লপসন আলাম থে নিলে ফোন কার জব আর জি দিং পে গালাম ল নিকান থং কেপ আফ্রাং ল মালাম ল অনন নিলি চর লাংলি কার বিয়াং লং এলং মিশন স্কুল আলং কে থান জি ফান কি বাং লবং সো হুত আলংলি কি দোই থাই আদিম কবি পনা জক্সি নিলে তো হাম লং সি ইং দেং সি আলং লি হাদাক নাং দল ল পেন হাদাক সি নি তো লাংলি পেন চেতং চেং ল পেন হাসো হুত নিলি পোডলং ল পেন নিতম নিলি করতে লাপেন নিজের তুম আনপেন দরা পের সেলং লি আদাক পিনাং আনে চেকলো দোল লসো সে নিতম চেতং চেং লাপেন আপিয়ালং লি পুথত লাদাক কার্বিয়াং লং পেন আলং লি আং দেং গাং তুই ফান কচার লি দাইম ফান দাম তুজুই সেটা মেলং লি ফান আকো পুথত আলং লি ফান কে তয় আমি সানাতম কার্বিয়াং লং পুথত নং তয় তুসি আকো আলং লি পেন চেতং থু লাপসন সিনি নিতম চেতং চেং
2: কালাং কালাং
4: নিং চি ডক সি চি পাং রিলো
2: কালাং কালাং
4: 1993 সি ওয়াং চেং ল হে
2: কালাং
4: লাপেন আ ফিথু নে কাং তো ইয়াং দেং চার্লি ফান দাম জুই সি আকো 97 চি ওয়াং থু লা ল লাপেন হাদাক সি আকো চেতং থু ল 98 ডিসেম্বর আচে ক্লোসি চে পাং রিলো নেলি মহাং কে থে কে মণিপুর বুমাল পুয়া রং আলং হাদাক সি মহাং কে থে
2: তাংতে লাপু আকে হাই পিয়াবাং এ আর্লিং পিগালি লাসি লাম গাছি প্রেক আলং নিং গাছি ডক আলং গোপিলনে হেমতু না তুম নাঙ্গা খাম খে লাপুসন দু ইক মানাং লি তুম ফান
3: কি চেং আলং লি কার্বি আলং গে বাং চেং কার্বি আলাম থেক থেলা আসুত বসে মেলাং লি স্কুল রং মিশন স্কুল

ফ প্লেং ডক ডক লোল আছে আদন থুলকে নালিতম আঞ্চলিক বাতরি মতে আসামিস লম্পে লং দি লং পাড়ে পেটা গুয়াহাটি পেন কে পাচে টাক আর্জেক লং টা প্রাংপো।

রেডুনগর জিডন কাচিংহার লাপনা প্রণালী তুম জাইমে কার্জিলং পোম লাগে আকাশবাণী টিপু প্যান জাইমে কেবান লাগে এপেন প্যান ফারোচেরা টপ ওরাচর কে মেঘার্স লাপেন নিউজ অন ইয়ার এপেন তা জাইমে আর্জিগ্রংজি ওয়াং বম ওয়াং বম প্যান স্টুডিও ঘুরিয়া পর পর ফাই ট্রক্সিরা মিনি ক্রিপ প্লিং টাং লোল সিলা মাসা পর কে চক পেন তেন হলজ মাসানা সন আসামিস লামার জানালুন আর্জিগ্রংজি কেচিং সিনার তুম আর্জিক লংজি ভূপেন হাজরিকা পেন কিলন আলোলনতে ভাবিছিল লবাং সলন আর্জিক সিনা।

আদন ধল নালি তোমার জলং জি লামার জানা মেলাকে রজনী গন্ধ কিলুন তুমাকে সুমন কল্যাণপুরী লপেন লংরে রিসাও তো পেট কিলুন আলাম আলু নামতে বই যাও বই যাও তো তাঁতে লবং সালুন আর্জিক সিনা।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দি ফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারা তা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লোক হোমরি দাম নাংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: স্টুডিও গড়ে পরপর ফাই ট্রক্সিরামি ঠং কেফ প্লেং টাংলো অক প্রাণ যা মেক আং ডেঙলং গ্লোকোমা কিছু আপুথাক ডক্টর জেকোলিন টেরন পি মেডিকেল হেল অফিসার লাপেন হুদ বাং স্যার প্রদীপ রংপার তুমাং পং চিহু চিপুদালামজির আর জেসিনা
3: আপ্রাংসি অক প্রাণায় মেকার যুদ অনাতমা ফান্তা কার্ডম্পাজিরল লাপেন পিনি এ মেক সনসুরিয়া কিছু পাংরুম পেট মাতে গ্লোকোমা কিছু লাবং সালামা বুথাক চিংকি চিং বাইজি ফানসি ডিফু রং সপিয়ালং সাই কি খিবম মেডিকেল হেলথ অফিসার ডক্টর জেকুলিন তরন পিয়ে ফানসি নীলতুম চোফালো নীলিতুম কাচোফা টেংপেন আলাং লিনন কেবাং লাপেন কে স্টুডিওরল ইনি টাংল তাতে আপ্রাংসি নালিফান সুরি সুরি নিংগাং সামা কারম নাপাজিরিকল
4: চোরল পিনি নীলিফান গ্লোকোমা পাকিছু আপুথাক ইথিথিনি লামগেথা নাফান আপর নীলিকে পিয়াপদ চোরল লাপেন কাদকাবে রেডিও কার্যুয়ারা দাফান নীলি হিনপেন কার্ডম পাজিরিল কার্ড
3: তাতে ইদম কাচিং কি কাছে থানলাম দিন আংটন পেন পাজির মিসনা লা গ্লোকোমা কুপুসনা কিছু লাপেন গে কুপুসন চিকে লং লাপেন কাছি পামি উন্মা উন এমা লাকা দো কাবে আলাম থে আংটন পেন থানি থাতে
4: নীলি উন আনপেন গে কে পাজির মিজে ফান বরে একব কার বি পেন মেডিকেল আলাম থে আলাম লার কাদুরে পেন আজক কে থান পিনাং আন আকি সুং দু তেবন সেটা নীলি উন আন পেনকে পরি পম্প গ্লুকমা পোকে ইসি মেডিকেল আলাম থে লাপেন লাকে ইসন আকি সো আমেন লাবাংস আকি সো আং থেকে ইমেক আলংসি আং থেক কেকলাং
3: ইমেক কোসন আলং
4: ইমেক মানে আহরমু বাংকে লাসনি ঘ গ্লুকমা কে আজাত জাত সনি সন্থম আকি সো পাংরুম পেট পেন আমেক আর থু অপটিক নার্ভ পুয়াফান পাহি নোডাক লাপেন হালা গ্লোকোমা কেলং আবাং ফু আবাং চেচার চেডেট প মাতে কাছে চার আজাক কং আবেদেট প লাদাক মানে নিলি পাজিরমি পঞ্জি পুকে লাপুল লাদাক থান পনমে মাতে কাপাচিনি কেনাং সট মুনিত আমেক কে ইসি ফুটবল আপুম আসন বংলং দির ইলিতুম কে থেকলং আসন তিনটা ইসি আহার চি আসন মান প লাইট মাতে আতুর ইমেক আলু লুট প রেটিনা আলং মাতে ইমেক আপরদা আপুপু হালা ডাক আলং আর জান চেমান দাম প লাবাংস আর জান আবাং পুথত আর থোপেন অপটিক নার্ভ পেন

0: Duje, la si hala so a hem tun na tumbang ke la mupengi puson apor aporpen a mek chekapa pandam te mane me parji me senji la pen la glokoma ki so hala ke chichar ti de jia bang hedi hala bang mane isi khangdun unpo
1: me piglo doctor la bang salam ke than non radio kar jibom according yir tum islam chini si ke me non likachin ki bom doctor je kolintron pi alang like doctor আশাই ক্লেম তো তাকালি আলাং লিকে ইনুত গ্রেড বি কে পাস তাং লুনসে পি কেদাম তাং কনা নিঙ্কান পেলনে আকাশবাণী গুয়াহাটি লং চালাংলি অডিশন পিন্তল হালা ডাকসি পাসল লাপেন পেনাং কান আলুন কার্য তুমতা দো আলাং লিলুন লাপেনকে নন পিনি ডাক স্টুডিও লং কাচিত নং লক বাংকিল তুম কাদ গোয়েতা নিঙ্গা রং পারল লাসি ডক্টর আলিকে নুত লুনসে পি অপরসি পেনাং কান আলুন লুনলো দেমা হালা বাং সু আলু নাং বং সেতামে সুকি সুকিলি আবি পুকাচি পু কারবি আতুমা সারাম থে তাদো সেতামে হালা বাং সং বং পেন নাংলি নাংলি সে পেন না সব সু নাংলি নিং কাচি দক নয় আলুন জুরি জির বাগলুন জিমা
0: নীলি লুন কি লুন গে লাগে হা নীলি অকর জাং আকো আহুত পিনা কামাত লাসং বং পেন গে কি লুন লি তার জি দিং পিকলো তে বন সে তা হালা হাসুর বাংকে নিলি তা ইজির উজির নিকে ইমিথাং দা লুন তা টকলো ইমিথাং দা আতে অটা পিল ইমিথাং গেছি লুন তা দোল দা লাসং বং পেন রেডিও লঙ্কে থাপ পুলো তে ইসি দু ও আলুন গে দা লুন চে থাক আলাংলি লুন সে পো স্যামসং ইং টি পেন নীলি তুম বাহিনী লুন চে থাক ইসি কি লুন দো মালং আরি আরি হালা সলুন বাং আসা পো

0: jumepik lola bang solun jir redo nakar jir bom kaduka wia koting jira tumta cinta hai pola bang ke penangan ning kana prang pensi ini tum ti jolong pernah jolong bom putodam tulona ini tum kajitan bom glaucoma kisu alama putak mopen nang le pulo glaucoma labang so kisu ke long lo putang te emek bang ke cicar sidet hingjang po ke pami bang ki un ilo tang te labang so kisu ki ong nai itum la nihang niturang kangar lom matang te kaprek ni china thu kupona si labang so akisu apai ki ong nai nang itum kachini da mateng te
1: nilitum kachini da mateng polo te nilitum ke kitab along ke porhi chot la pe nilitum a teacher ike than alam the chot seta glaucoma ke so bangke north east region bangke high upusipu mane
0: phiri me mi anlo
1: mane pinang ankelong abang phudo pusipu athe bangke alang litum abang isi pudamlo ilitum la north east ke inglong asu si ke ong la inglong asu tumke ilitum ke imek ta bihe ইলি তুমি ইমেক বিহেক মাতি ইলি মেক আলা মেক আইবল তা বিহেক হাক আমার ওভারঅল আলা সো এনে তুমি লাহা পড়া জয়নি নে পিনে বাঙে চিনে দাল হ্যাঁ সেটা মানে ইলি তুমলা নর্থ ইস্ট আং কাং নংকে পিনাং আন বাং আকা ফ্রেক

0: adim penle
1: pangbar pangbar ta bulam pe
0: ladak bang kilong a phai do upusi nilichini
1: tate iritum banga khai pen mate banga adim pen pangbar dam pulutang te iritum karbi jong jong atum e make up han kupuan se ka chilanga hin mate e make up han kupuan ka chilana nang likhi theklong na
0: nilipudam ji abi pin poteng le pudata cho
1: o kopi pusik punang kolona le
0: punang kokla manela la nilitum aprangge hospital long ge do a hut a make up opd long ge nili sikang nilumati hala dak bangke amek nang chi paklang pujat bangke karbi tum baing long sutum ke aphai jum o ako wang chit pusita apor bengali apor ke litang a phisi wang ji wang we pupe he seta hala ke wang nang chi apor hot bangke wang we si ha un elo pohot si laso ahot an se wang inge lata bang akapreka kaprek tum kapin khat tang ke klem tang alang li tum mane hala rong ase punoi rong ase mane nili tum medical a treatment bangali lo he ase banglo hala la son le klem te chogi hala son le klem te chogi
1: hala hala sipa prang rong
0: hala high klem er si mane nili tum long nang li ji la si damlo polo te la bangke kachini ne porlo mate ke thek thek polo ne kachini ne porlo ne awareness ka we polo ne la bangke পুদাম ঠেক ঠে দালোহে সেটা নাং কেলে আপৰ কে আপৰ কিলে টাং আপৰ আহুচি কে ভাঙ তুমকে অং নন ইচন লহে আমি কোনা নিচি ৰলো ইঞ্জুৰি পলাম লহে মেক বাংগে ইঞ্জুৰি পলতে লাকে চেপাখলাং ফিট নাং পো ট্ৰিটমেণ্ট এণ্ড ফিট নাং পো হালা ইৰি ইকেং লং কোনা নি চিৰি পাপান আমি একদোপা আগ পাও বাংগে নি নি নি নিথম মানে চেদেন মি সেটা ইমেক লং বাংগে লাচন বাঙে চেদেন নু লাগে চেপাখলাং ফিট নাং পো সেটা লাসন থাক থাক লহে নিফ নিথ্রক নিকেব ইরু ইরুইনি আচিক্লো আফিসি বাই এঙ্গে হালা আমেক হালা পিনাং আ না কিছু বাদ দেয়ার কে পাপ মে বা মে উঞ্জি মেনে হ্যাঁ সেটা মে দেয়ার পোসে হালা কাছি চারা বাং হ্যাঁ হালা আ ভিজন বাং কম্প্রোমাইজ দেয়ার পো আ ভিজন বাং লো ভিজন চেপলাং দেয় পো চে চার চে রিম চে চার চে দেয়ার হালা সোনা পর হো বাং রং তিতি লা বাংকে ইসি ইলি তুম নিং ওই মেমে হ্যাঁ ইলি তুম আং বং লা
1: তাতে লাবুসন আর জানকে থেকলং লক বংকে ফেরি মেলো তাতে কাছে লা না জি পাং লা পান আরদিকে বিপিটা সন থেকলং তাতে লাবাং সো আরদিকে পিনা জি পুথা না লিহিন বেনা সব পিন খাজি মা
0: আরদি চি পিনা কক জি আথে ইমে কা বংকে ইফয় কা বেলো পলোতে পাচি রুইন এ লাগে মানে পাচি চারুন এ ইমে কা ইনফেকশন ইমে কা ইনফেকশন বো বাং হেদি বা আলা ইরি ইকেং এপক লং বাংগে একদম অ্যান্টিবায়োটিক্স একদম আকে আপাওয়ার আকে অং পিপেন পামিউন ইমে কা বাংগে এফয় ইনফেকশন লোপলতে জংহে আপাওয়ার কে অং আ মেডিসিন লে পিসে দি আবেলো লাগে লাগে চি চার ছিল লাসি ইমে কা বাংগে কোনানি কা চেরো পুনয় কোনানি কো পেনে পুনয় টং পাওয়াই পাই পুনয় কোনানি ইমে কা হোম কে সু পুনয় আজাদ পেন পুনয় ইমে কে সু পুনয় আতে বের সু প্লেয়ার পুনয় হ্যাঁ আজাদ পেন সিটা মে কে চেং সি বাংকে ইসি কনসালটেশন মতে আমি কেলাং ডক্টর আদুং দামসি চেপাকলাং সি আজাদ পুসিতা হে আর নিসিবাদ মেদে রাখি সনয় কাইডিং পি আফান চেপাকলাং নিং পকি সনয় সিতা হেতি কে চেং সি বাংকে দাম ওয়েক নাংলাং চেপাকলাং ওয়েক নাংলাং হালাসো আ ডক্টর আ ট্রিটমেন্ট বা ওপিনিয়ন বাং হে পিসি নাং পুদুনি মাপু কেন ওয়েক নাই
1: তাতে ডক্টর পেনাং আনা তুমকে আমেক কাচেরো মানে আমেক কিসো পুরা দো আমেক এর হাঙাসন মানে আমেক ইহিলু বরসন এলাপেনকে মোপেন নাহলে পুলো আমেক আতে বেড় যাং আমেক খ্রিতে যাং অতিথি মা দো তাতে হালাহাই পেনকে লাগলো কুমা পেনিয়াকে চেরাপ দো মা
0: লাপোসন ডাইরেক্ট আকে চেরাপকে আবে হে তে বন সেটা হালাহাই আকিসো পেন আঝাক আদোবাই কাছে চর
1: কলা
0: আঝাক আদোবাই বাংকে লাসন স্টেরয়েড কে দো আদাবাই বাং আর জি কি ডিং জং সি চে চর লু পোলোতে স্টেরয়েড ইন্ডিউস গ্লুকোমা পো লাসন তাই সি আ টার্ম দো হে লা বাংকে লাহাই আদাবাই কে চে চর কে চক চে জয় নিলো আপর পেন কে চে চর নাই নিপ্লিয়া ফার্মান হা নিকেপ নিকেপ ফার্মান আ চিক্লো ফার্মান আ নিংকান চে চর দে তুম হেদি হা লাসন আ তুম কেনে লা স্টেরয়েড কে দো আদাবাই লে চে চর লো পোলোতে লতা ইসি গ্লুকোমা আংথে ক্লাং দাথে
1: গ্লুকোমা আর্নি লাপেনকে গ্লুকোমা আকিসু আর রুই লাবাংসো পুথাক আপর কা দূরে পসি এ নাংলিহীন পেন জাসমেট পেট পেন পিনি লাবাংসো কা চিংবাই লাবাংসো কা চি থানা লাম জিরা হুট এলাম জির বাং চিরা হুট এ গ্লুকোমা পুথাক লাপান সেরার ফানকে পাচানি লাপেন জয় কে পেন কে থান থেকজি লাপেন কালাং তুম আনিং গা চি বিয়ার জে ফান

0: alihin pen ethetini wet sitame e kiri palam tharik tha
1: glaucoma pudet kalilo he aso ajat ason pusitame imek pen kachira plo kason ando imek kachiro ponoi imek kisu ponoi imek a hom kisu ponoi kachichar che ponoi ajat ason pusitame la hairong si imek a hom kisu tang ho kachichar che tang ho imek kriki bu imek erhang imek teber do kok tang ho po ajat kisu pusitame kecheng sibang ke hospital long palinang po
0: aho
1: amega doctor ke ilitum rong rupa joke abi ke abi abi abi ma se abi amane aphai komla kasi te bon sita la dak doctor long chipaklang dampen ke chengsia treatment alang litum pen en pen alang litum bang aku puthot pin khat pumate nang litum nilitum daki un elo pot nang litum ake helo higher center lage le rong pen la dak dipuan pusita me handak le nang litum da moi nang litum chipaklang da moi pulason kapin khat duta thek he hal hai kapin khat bang rd pira wang phit nang ji puyar le yo মানে লাগিও কার্যারাত ফান কাচুনিং রি পু বাংকে আথে আনুরপেন আনুর বাং মাথা পো লাদাকটা দোয়াই চিচটং বোমকে মি পুবো নিথম বাক চিদেন সিনা ইরুই বাক চিদেন সিনা লালে মিমি তিমোটা মাং পুহেদি হালাসো কা মাথা আফাই দুপি লাসি নীলি বাংকে কাচুনিং রি পু বাংকে ইমে কা বাংকে ইলি তুম লান পাংখ্রি বি নং নি লাসি আজাত পেন নয় হে মোপে নীলি পুসন আফং পং এসো আমে কিসো আমেগাং পং এসো আমি কাতে বের কে দো কাছে চার চে আজাদ পেন পুসিত আমি কে চেং সি কে কাতে বক হেত আ হসপিটাল লং চে পাকলাং দাম পেন হালা ডাক পেন বাং আলাং লিটুম নাং কি পিন খাট আসন হাল আলাং লিটুম তা পিনাং আনগে লাং ঠেক মাতি পিন খাট পো লা ডাকে নি লিটুম উন পো লা আনচি চর থা বা লা আন আ কে নে আসি চে লাং থা আকো থান থুলি পো নি লিটুম কি উন এ পো নাং লিটুম দি ফুয়ান চে পন নই বা কে হেলো নানে নিঙ্গে হাঙা ডিম চেপন থুই টুম পলতে চেপন নই পলতে হালাকা পিন খাটা টেং পেন আর ডি পি পেন হেদি কেচে পাকলাং দা ফ্রাং জি আ ফানসি নীলি বাংকে লা রেডিও কার্জু আর আ ফান নীলি মানে চুনিং রিজি
0: আদু সি আলাম জি রিপ্রিয়া আ ফ্রাং এসন ঠি হে গলাম না জুলাং লা বংসু আ কিসু মতে গ্লুকোমা দে দেলো লা এমেক আ না কিসু এলি তুম তে বকহেত পপইতুম কারবি আংলং আরং বং বাংকেলা ডাক ইন্ডি ফোরং সুপেলো ডাক্তার মেডিকেল কলেজ সদলো তাংতে বাংকা প্রেক প্রেক দি মসন ঠাক লাদাক ডি ফোরং সুপেলং তা এ মেক কিসো আবু ঠাক কাচি লাং জিয়া ফান এ কি মিশন অফ আর সাই চকলিম লুপু এ নালি ঠেকলং নমা
1: আহকালাম থানাং কপ লাদাক বাংকে মেডিকেল কলেজ আলং বাংকে আ কলেজ তা মিরাকলাং আপটনি পিনে লাদাক বাংকে চক লিম যেটো একদম চক লিম আং টন পেন নীলি তুম কম্প্রেহেনসিভ আই এক্সামিনেশন পুদো লাসো কম্প্রেহেনসিভ আই এক্সামিনেশন বাংকে আং টন পেন মানে আমেক সিকেলাং পো মানে লাদাক ইলি তুম আমেক আ পার্টস দো কর্নিয়া পুদো কনজাংটাইভা পুদো রেটিনা পুদো আরলো ভিট্রিয়াস পুদো দো ওলো হ্যাঁ হা লাসো আং টন ইসি ইসি ইসি ইসি লাসন এক্সামিন কে কুরিয়া ফান বাংসে কম্প্রেহেনসিভ আই এক্সামিনেশন পোলো হ্যাঁ হালা বাংসো আবার সাই বাংকে নীলি কেমা থাতেং বাংকে নন ইলি তুম মেডিকেল কলেজ লং বাংকে ডিফু মেডিকেল কলেজ লং বাংকে নন আমাতকে কাদুরে দোলা আথে মিরাকলাং মাতি মিরাকলাং লাসি সরকার পেন্তা কেনে পান বম পবন
0: মেপিক আলাম জিলো রেডিও কার্যু তুমটা এচিনি পো পিজো পেন তুম মিশন পেন সিকে লাং আবার সাইট আডাক লং পো ডক্টর নাংলি কে সোন সুরিয়া সাই সিকে ক্লাম বেয়ার লাপেন কে রাতা তুম কাই তা নাংলি ফানাং হং ডিং সোন সিকে দো বস্তমে লাপান আপর কা দুরে পেন সাই কে ক্লাম সাই সি বিকক পেন পুথত ডাক আন কে বাং লাপেন কে রাতা ফান এটি থি নিবেস দমে লা গ্লুকোমা কে সু কুপি লমা কোসন সি সিকে চিলাং পো মা সে কাছে লাংটি মি উন মা মি উন এমা পুলা কা দো কা বিয়ালাম জির পাজির ইন পেন কে থান থেক পার্সেন্ট পাঁচ রো পার পিগলো স্তমে আ পোর্সিং হং হে দেট লা পেথেক পারমেন্স তমে নাংলি পেন নিলি কাচিং কি লা গ্লুকোমা কিসো আপুঠাক কাচিতান কাচি মুম কে পিনি লা পলিং তনা কার্টম
1: কার্টম

খুদ বাংসার পার্টি রং ফাটো আবং চিহচি পদলামচির আর জি লং টাংল লাগে আকাশমণি দিফু আদুন্থু লাগে ওয়েস্টার্ন মিউজিক মতে ইংলিশ আলোন কে রজা বেগা দেখ লং পেন সন সন আলোন নলে তো আর জি লংচি কিচিং সেল নলে তো আর জি লংজি লাগে নিকি মিনাস বন কিলন আলোন লামথে রাইট বাই মাই সাইড লবাসলন আর জি সিনা

0: 여기 배철로 시다 소마르케 알람망케 메탕이닝 하인감 라타 이시알남 이펜 안닝기 미아단 부소리 헤리니 다시 에 소마르케 에 빈소 방에토 알로소 방에토 히 방안나 위당데르포 이피로 펜 이누르 방케 방부아 비네프나손 앙파르시 페펜케 클루브 메시르 방케 bihek pen si do me da phai bi no bang bang throk si ta non gi do bang ke pin so bang thom al so bang ke thom ala
1: rara tum ka chinia teng te la ka do ka bio so marta pirthe me pachi char soi lu pusi ka do ka beta nang ke ho ku puson ke matha ku puson ka chepa duk pusi la bang throk so mara to phan la pan choma mek pen cheng lok non la pirthe me gan ke thon la pan ke pami pan ke pang jang la pan rara tum nang ka pahok ri
0: লাগে দিলি আসার বুড়া হিসাবে নিলি জানা কিছু ঠান্ডাম নাই বাকে পুদাম নাই তো আর তাকে মিলি সকলম বিথানি ভেক মেটা দুঃখ দে পেন ইচর চিরি হুটা এখানে পিনে পিনে আসন সে সুরে চাকুরি গেল দরমা তা কম পেনকে হে মসরটা নিকান থরক ফিসি চাকুরি তা গেলাম দরমা তা কম হেক লাপ সিরি তুমি লান লান পচালি ইয়ে সন সন পচালি পিতা ইনি গে হাং সেটা খরসাবি সেটা বাঙাল নাম তুমি কাং হন তুন আজকসি আর নাম তুমেন রাসো ইসি বাঙে কাং গিন সু পেন হা বিহেক ঠিক রাসো পয়াং রে পেন বাঙে কাং গিন সু লো নে পিলে নে সি উসমার তুম কে কলাং লো তুমা ক্লিং বাংতা ক্লিং লো কসি লো চালি দিন লো চালি দিন তা বাঙা সোন লা পেন আকে মে ডিম দা তো ইউনিক থে আকে লো ডিম দা পাদুন থে থে ডাক হে মদু হালা এগনি আপে লং সি এলা ডাক মাস্টরনি ডাক ক্লেম লং সি পচালি দিন সে আকি বি আত্ম বাংলা আর সো সমার্ট বাংকে ডাক আকু স্কুল কি মি ডো দা ডিএ ভি নংকুলি সেন্টার স্কুল দুসে ডাক সি পচালি লো তা বাং আর নাম বিডি কেথান কৌসন নে অনুতিন ফন্তা সো অভাগ পিফেক যা সো অভাগ পিপেন যাও সি এলা তুম কেচালি দুন নো নমাত আলাই তুম ওরিং সাই তা চকলেম দুন বোমলাং ইতালাকে নীলি তুম আপিয় পৌ তুম লোক লে লান খালা সুরকে উসমার বিহেক পট আর দুহে দোকান তাবে বিজার পেন দাহিল বি বিনকম নিকে লা স্কুল পে নাইলে রকতে ডাক দুপ আর কে হি আন পিছু পেন আন পিছু দিন সামতা লাল নিং সাম বিন চুপ মেক পেজাং লোক ফোন হবেন দাম দিয়ে থাই তবে না পঙ্গে কে নেম ও তা নেম খেয়ে তাহলে স্কুল কি দুন পেন স্কুল নাম লেপেন স্কুল নাম দিয়ে কোলাং সি নাম্পু স্কুল নাম্পু হা কিতাব চেলাং নয় দুপ প্লান মেলো তা কিতাব তো মিঠা কেথান সময় তাবে সেটা বাং আর নাম পরমসর তুম পেসন পেন তুম বাং আর বিদি পিলে সেটা সন পিবমসি আং দেং পেন উন বম লোক আর নাম সে কিছু রৌ লোক
1: লাপাং সুকে পা উন লাপাং সুকে চু না বাংকে নাং জং জুং পেন মা হেমসর লাপান সে যাকো নাকি বিদুম বসি নাং হেমস পঞ্চুরো জি
0: ঠিক আন পথে নি হেমসর তলান ঠিক ঠিক উ রে রে পসি বা নি জান ঠিক উ রে রে পসি ঠিক আন কে নিং দু পথে উ নাং বাং বসন বসন রে পথে কে নাং কুই নিং দু সেটা লান পিনে পিনে সন আহো অর বাং আলা সন পিদুন উ ঠিক ঠিক সেটা ঠিক নাই
1: আসের সন
0: ঠিক নাই সন ঠিক নাই যতন উ নাই পলাম লাসন সি মাথা দুন দু সেটা লাং তুম লা নি তুম মাথা চরাবাম কালি আউ সোমার তাম মাথা থে থে লাকে লাসি কেচালি আবং তা বাহাদ নাই লাপেন কে কে পচালি বাং তা বাহাদ নাই আসি যাকে যক সোমার তুম সেটা আর সোমার তুমকে আপি আপু উঠে গেলে আর সোমার থে উড়ি গেলি আর সোমার তুমটা আভাদ নাই আপি আপু লাকে কেনে পচালি তা আভাদ নাই লাকে ভা কে বংকে কিদুক কে লাক পর ডাক ডাকাবে কিদুক হেম আর সোমারটা আভা দুই কে প্লাং ইফি হেম সোমার দে দেখে আভা দুই গেলি তাহলে বাংলার নাম কুমার কুসন বেনে বাং নাঙে পিদু না সত্যি ডেঙ্গু নাং কলো আসন সে হিরি আর নাম হচ্ছে চুরো বমল
1: নোনা বংকে নাঙার তারা দু পিকলো চক নেট কেপরা ফ আনটা সুসেলো গিলি থুলো লাংস হুট নন আপর তেং পেন নাং আর তা তেং পেন পুসন সি নোনা আকাই লো কাছে লার দুন
0: লাকে কাই ইচি লার দুর বাংকে চিলার দুন কক লো নিংক্রিং পেন বারিখা বারিখা পা নিংক্রিং